মারছো গলালে ছুটি ছোড়ো মন গয় মারে তো কানো লাই ভোটে ভোটে মাইলে তাল করো মোরাই কত দিন বুদ্ধি কত দিন কানা কঠোরাই তেরো বুদ্ধি তো দেখে আজ রে শূন্য থাকো মেরো গাছা শেখে বলে মো ঝাঁকিছু শেখে তেরো মাছু আজ নদী শত্রু ভয় যতে ঠুলো পরাক্রম গরে উনান সাহেব আইলাই।

চাই খায়েরা পেরেবার অনে গানে ফোলারে চড় জগতে মা তেরো নাম ঢোকরে ঝোকরে করেরাত পুত্র শুক্লে বিরাট ঘরে মা এ বাতে ফকাউনে তেরো জেঠানে তরুণী ফকাউনে বুদ্ধি তো ছাইনা তেরা পাঁচ ভাইকো

জানামালায়া যায় রে লাল তোরা, ও মেরা ঘর তাই কইসা কেউ দুঃখ বড়দায় আইসা কেউ, ও মেরা ঘর তাই কইসা কেউ দুঃখ বড়দায় আইসা কেউ, দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ, দিন দিন জিন্দাকি সারা খুনে ভাইরাজ, হরে রাম বাঁচো হরে রাম মুখলে বাঁচো হরে রাম, আসে করছু কাম মুখলে বাঁচো হরে রাম আসে করছু কাম।